শ্রোতাবন্ধু, সকাল 8টায় শুনিপারে সমাচার প্রভাত এবং পরে পরে 8টা বাজি 15 মিনিটে মর্নিং নিউজ রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লির। সকাল 8টা বাজি 30 মিনিটে সুগম সঙ্গীত কার্যক্রম কণ্ঠশিল্পী শিশিরা দাস এবং শ্রীকান্ত দাস। সকাল 8টা বাজি 45 মিনিটে বণ পাহাড়র গীত কার্যক্রমে কিষান গীত পরিবেশন করেছেন পুরেন্দ্র কিষান এবং সাথী মানে। সকাল 9টায় বিবিধ ভারতী কার্যক্রম।

0: শ্রোতা বন্ধু, আপন কোন সঙ্গীত কু ভাল পাঁতি আউ সঙ্গীত মাধ্যমে আপন কোন ঈশ্বরক সহিত জড়িত হবাকু চাহান্তি কি? তেবে সাই সৌর ভিজন ইউটিউব চ্যানেল কু লগইন করন্তু ও ডক্টর প্রতাপ কুমার স্বাইঙ্ক দ্বারা রচিত মনছুয়া সুন্দর ভজন শুনন্তু। এহা সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রোডাকশন হাউস লিরিক্স পাই যোগাযোগ করন্তু ডক্টর প্রতাপ কুমার স্বাইঙ্কু ফোন নম্বর 7978569646।
1: শ্রোতা মানে শুণুচ সুগম সঙ্গীত কার্যক্রম কার্যক্রমে শুণুচান প্রেমলতা সামলঙ্ক রচনার এথর শুণবা শ্রীকান্ত দাসঙ্ক কণ্ঠরু।

শ্রোতা বন্ধু, আপন যদি সমাজ সেবার নিজকে নিয়োজিত করে সমাজের মঙ্গল করা চাহুথান্তি, তেবে আজি হি রাউরকেলার আত্মীয় সেবা ট্রস্ট বা সেবা সংগঠনের যথাশীঘ্র সামিল হয়ে সমাজের কল্যাণ করন্তু। এথিপাই যোগাযোগ করন্তু সমাজসেবী চন্দ্রশেখর শতপথীঙ্কু, কল করন্তু 8895051397 কু।

শ্রোতা বন্ধু, আপন কোন সঙ্গীত কু ভাল পাঁতি আউ সঙ্গীত মাধ্যমে আপন কোন ঈশ্বরঙ্ক সহিত জড়িত হবাকু চাহান্তি কি? তেবে সাই সৌরভ ভিজন ইউটিউব চ্যানেল কু লগইন করন্তু ও ডক্টর প্রতাপ কুমার স্বাইঙ্ক দ্বারা রচিত মনছুয়া সুন্দর ভজন শুনন্তু। এহা সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রোডাকশন হাউস লিরিক্স পাই যোগাযোগ করন্তু ডক্টর প্রতাপ কুমার স্বাইঙ্কু ফোন নম্বর 7978555 9646 কু।

ശ്രോതാന്തു കാഴ്ചക്രമരെ തര ശുണിബ മുഹമ്മദ് റഫി এবং সুমন কল্যাণপুরঙ্ক কণ্ঠরে গীত রচনা করছেন হসরত জয়পুরী সঙ্গীত দিয়েছেন শঙ্কর জয়কিষণ কথাচিত্র ব্রহ্মচারী।

শ্রোতন্ধু কার্যক্রমের এথর আসন্তু শুণবা আশা ভোসলেঙ্ কণ্ঠে। গীত রচনা করছেন সাহির লুধিয়ানভি, সঙ্গীত দিয়েছেন রবি। কথাচিত্র ওয়াক্ত

0: নেতা টেলিলকে অ্যাপ, ওয়েবসাইট www.tele-law.in या टोल फ्री नंबर 14454 से प्राप्त की जा सकती है।
1: পরবর্তী ভজনটি শুনন্তু। কালীচরণ পট্টনায়ক রচনার কণ্ঠদান করেছেন দিবাকর মহান্তি।

শ্রোতা বন্ধু, এই ভজনটি সহিত শেষ হল আজির হিন্দি ভক্তি গীতর কার্যক্রম। আপন মানে কার্যক্রম শুণুচার আকাশবাণী রাউরকেলা কেন্দ্রর স্টুডিও ঘটির সময় বর্তমান সন্ধ্যা 6:20 হওয়া যাচ্ছি। এবে শুণন্তু সংস্কৃতরে সম্বাদ রিলে করে প্রসার করুছু আকাশবাণী দিল্লি।

0: শুক্র দাদা,
1: হই গুরবারি,
0: দেখো তো দেখো তো, তোমার মোবাইল রে মেসেজ মনে আসুছে কি নিজে?
1: কাহাই মেসেজ মানে সবুরে তো টুটা পুপা করুতেছি ন।
0: এ বুয়া, তোমার মোবাইল থি পয়সা ক্রেডিট হয়েছে বলি, আউ এতকি বাজে তক তুমি যদি পয়সাটা উইথড্র নি করব কি নি, সেটা ফেরি যাবা বলি।
1: এ বুয়া, এন্তা ভি মেসেজ মানে আইছি কাই?
0: হই দাদা, ইটা তো মোর মোবাইল থি দুই তিন থর হেলা নয় এন্তা আসুছে যে।
1: দেখো তো দেখো, ই মোর মা যেন কথা কইছি যে,
0: হই হই,
1: সে সিএম কিষাণ কেনে পিএম কিষাণ মানে নি আইছি কেন?
0: হই
1: বাবু, হে পয়সাকে বাহার নি করবু হলে পলে যিসি পয়সাটা কইছি ন।
0: হই
1: হে বাগের কথা।
0: হই যে দাদা, সে পিএম কিষাণ হেলা কি সিএম কিষাণ,
1: হ্যাঁ
0: সেটা তো হাজারে দুই হাজার টঙ্কিয়া কথা হয়।
1: হই
0: হেলে ইটা কি নি লোভ দেখাবার লেখে বেশি বেশি আসুছে ন
1: বইলে তো মা মুশকিল আছে তো, লোক মানকর মুড কে ঘাটি দেবানো কাজে।
0: হই হেলে হেটা বি সে লিঙ্ক কে ক্লিক করি কাজে কহিতেছি দাদা।
1: হেলে থরে কেতে ছুঁই ছুঁয়া দেখল ন?
0: কেনতা ছুঁই দেখতি যে, ই কথা মানে তো আমি আগ্রু শুনিছু কি নি,
1: হ্যাঁ
0: ঠক মনর নানা রকমর প্ল্যানিং চালিছি।
1: হই হেই বাগের তো আয়,
0: যদি ক্রেডিট হইতা বইলে তুমি যে তোমার মোবাইল থি ব্যালেন্স চেক করলে হে পয়সাটা হেনে এড নি হইতা ভাল,
1: হেইতা
0: উইথড্র করবার জরুরি হয় কেন?
1: সত্যি তো বলে কেনতা খেল গুটে খেলা হচ্ছে নি কেন?
0: বেলে আমার ভাই বহেন মানে সজাগ হেবার কথা যে সিধা সলক যাই করি সে লিঙ্কটাকে নি ছুঁই দেবে ন।
1: হই যাহার মনটা কুলকুলোছে বলে সে ছুঁইবে না সিয়াড়ে। হলে তোমার কে এড়ে বড় লোক অছেন যে উশাস উশাস তুমি খালি খবর দেবর দেওয়া মেসেজ মানে করুবা, তোমার ভোর লোক কি অছেন যে?
0: হই দাদা, বেলে সেটা আমাকে ভাবি চিন্তিগিরি সে মেসেজটাকে ওপন করবার অছি, সে মেসেজকে তো খুলিকি মুই দেখবার বি নি দাদা।
1: হই নি ছো ন সিয়াড়ে।
0: হই বেলে মোর লেখে যদি অলগা ভাই বহেন মানকর নেবি এন্তা মেসেজ মানে আসুছে বইলে সেমানে সে মেসেজ কে ছুঁইবে বি নিহি নি গাই,
1: হই
0: কি সে লিঙ্ক কে বি ক্লিক নি করবে, নিহিলে আপন মানকর যাহা বি একাউন্ট রে টঙ্কা মনে আছে সবু জিরো হই যিবা।
1: কোন্দা খাউতিব নি কাই?
0: হই দাদা,
1: বলে দেখো ই যে নামকে কেহি কহি দেমে গুটে যে, হে দে তুমর কান কি কুয়া ছিড়েকরি নেই গলা বইলে, তুমি কুয়ার পছে পছে যিব কি নিজর কানকে ছাপকি দেখব, বেলে নিহাতি ধ্যান দেবার অছে কি ই রকমর বাহারু লোক মানে কেতে প্রকার প্রলোভন মানকে দেখছন, কি এন্তা করলে সেন্তা হবা, সেন্তা করলে এন্তা হবা, ইনে পয়সাকে বগাব বলে তুমকে বর্ষের এতকি গুণা বড়ি যা, এই রকমর কেনতা কিছু হুয়ে নি, মেহনত করব নিজের পাসিনা বুহালা খাইব বলে হেইটা না পয়সা হয় আর হেইটা না সবু কিছু হয়।
0: হই দাদা, আউ ই যে আমার সর্বর ক্রাইম মানে যেন হোছি, সবু বছর কি কিছু কিছু মাস ভিতরে নয়া নয়া প্রকার আইডিয়া রে সেমানে লোকমানকে ভকুয়া বনাউছন।
1: হইগা তুমি পত্রে পত্রে তো আমি ডালে ডালে,
0: মঝি থি কাই ফোন আসুতলা কহত, ই তোমার আধার নম্বর দিও, তোমার একাউন্ট নম্বর দিও, নিহলে তোমার একাউন্টটা বন্ধ হই যাবা বলি।
1: বলে এই বাগের ন কথা হয়নি কাই?
0: বেলে আমকে সবুবেলে সজাগ আউ সচেতন হইকে না রহিবার অছি।
1: হই কি এনে দুই পয়সা কমাই থিব কি নি কমাই থিব, নিহলে হে পয়সাটা হেই নে পার হই যিবানো।
0: দাদা,
1: হ্যাঁ হ্যাঁ,
0: ই যেন থরে থরে এন্তা এন্তা গোটে গোটে ফোন আইসি যে, সে মানে ধমকি দেলা লেখে বি নি দেশন কাই?
1: হই কা এন্তা তো বারো রকমর কথা মানে অছি।
0: হই যে তোমার পরিবার রে কিয়ে এন্তা লোন বাহার করিলে কাই, কি এন্তা করিলে কাই, এন্তা কাগজ দিও, এন্তা সেন্ড কর কহিকি যেন নি কহুছন কাই, হে সবু প্রতি বি আমকে সচেতন হেবার অছি, আউ সে সবু ফোন মানকে আমি কথা নি হেই করি কাটি দেবার অছি নি কাই?
1: হই হই, আর এন্তা তো রকম রকম দিন রাত লোক মানে বসিছন, আর কি সোনা দোকান রু ফোন করবা তো কে ব্যাংক রু ফোন করুছে, এন্তা দুনিয়া বাহার কথা মানে ঘটে যাওতিছি ন।
0: হই দাদা,
1: বলে এড়ে বড় দেশ নে কোটি কোটি লোক অছন, আর সবকে নকরি চাকরি মিলবা নি মিলবার কি মেহনত করি খুঁজবার নি সিয়াড়ে, আর এন্তা ঠক ফসন্দা মানকে করুছন, বলে ই আমার যেন সাইবর ক্রাইম আমি যেন কৌছি নি কেন, বলে এই প্রকার ঘটনা মানে ঘটি ঘটি যাচ্ছে,
0: যেন্তা অনলাইন মাধ্যমে আমার সাইবর ক্রাইম হচ্ছে সেইটা অফলাইন মাধ্যমে বি লোক মানে লোক মানকে ঠকুছন, যেন্তা কি কেনে তুমি ভিড় ভাড় জায়গাকে যাইথিব কি নি, କିଏ ହଠାତ୍ ଆସିଯାଉଛେ, ମୋତେ ଏତିକି ଟଙ୍କା ଦରକାର ଅଛେ, ଆମର୍ ପରିବାରର ଆଡ଼ମିଟ୍ ହେଇଛନ୍ ମେଡ଼ିକାଲରେ, ଔଷଧପତ୍ର ଲାଗି କହିକିରି ଠକି ଠକି ମାଗି ନେଉଛନ୍, ତ କିଏ ମୋବାଇଲ୍ ଟିକେ ଦିଅ ମୁଇଁ ଏମର୍ଜେନ୍ସି କଲ୍ କରିବି କହିକିରି ବି ଠକି ନେଇକରି ସେମାନେ ଫ୍ରଡ଼୍ କରୁଛନ୍ ନି କାଇଁ।
1: ହଁ ହଁ, ବୋଲେ ନିହାତି ଆମକେ ସଜାଗ ହେଇକିରି ଚଲବାର ଅଛେ, ବୋଲେ ହାତେ ମାପି ଚାଖୁଣ୍ଡେ ଚାଲ, ପୁରା ଫୁକି ଫୁକି ଚଲବାର ଅଛେ ନି କାଇଁ।
0: ହେଲେ ଦାଦା,
1: ହଁ
0: ଆମର ବୈଠକିଟା ତ ଚାଷବାସର ଆଏ,
1: ହଇଗା ହଇ
0: ଆମେ ଯେନ୍ତା ମେହନତ କର୍ମା ସେନ୍ତା ଫସଲ ବି ଅମଲ କର୍ମା,
1: ହଇଗା ଇ ଆମର ମାଟି ମା ଯେନ୍ଟା ଅଛେ କେବେ ଧୋକା ନି ଦିଏନ, ସେ କିଛି ମାତ୍ରାରେ ତୁମକେ ବଢ଼େଇକିରି ଦେବା ହିଁ ଦେବା ସି।
0: ହଇ ଦାଦା,
1: ଆଉ ଯେନ୍ତା ମେହନତ କର୍ବ ସେନ୍ତା ଏତିକା ତୁମେ ପାଇବ।
0: ସେନ୍ତା ଯେନ୍ମାନେ ବି ସାଇବର ଠକ ମାନେ ଅଛନ୍, ସେମାନେ ଯେତେବେଳେ ଧରା ପଡ଼ୁଛନ୍ ବୋଇଲେ ସେମାନଙ୍କେ ବି ତାଙ୍କର ଉଚିତ ଦଣ୍ଡଟା ମିଳୁଛି ନି କାଇଁ।
1: ନିହାତି ନିହାତି, ହେଲେ ଆମେ ଜାଣି ବୁଝିନିଥିମାର ଏଇନେ ଫସିଜମା, ଏଇଟା ଖାଲି ଡର ହେ,
0: ବେଲେ ଆମେ ଯେନ୍ତା ଯେନ୍ତା କର୍ମ କର୍ମା ତାର ଫଲଟା ବି ସେନ୍ତା ନ ପାଇମା।
1: ହଇ
0: ବେଲେ କାଁ ଯେ ଆମେ ମେହନତ ନି କର୍ମା, ଲୋଭ କର୍ମା ଆଉ ଠକାମିର ଶିକାର ହେମା।
1: ନିହାତି,
0: ଆମର ବାପ ଅଜାମାନେ ଯେନ୍ ବି ସମ୍ପତ୍ତି ମାନେ ରଖିକିରି ଯାଇଛନ୍, ସେଥି ଆମେ ଯଦି ଚାଷବାସ ବି କର୍ମା ବୋଇଲେ ସେନେ ସୁନାର ଫସଲ ଫଲ୍ବା, ଯେନ୍ଥିର୍ ଦ୍ୱାରା କି ଆମେ ଆମର ଭବିଷ୍ୟତ କେ ବି ଗଢ଼ି ପାର୍ମା।
1: ନିହାତି ନିହାତି, ବୋଲେ ଗୁରୁବାରି
0: ହଇ ଦାଦା,
1: ଏତେ ସବୁ କଥା ଭିତରେ କେନ୍ତା କର୍ମା ଆମର ଚାଷବାସ ଆଡ଼କେ ଟିକେ ମୁହାତା।
0: ହଇ ଦାଦା,
1: ଆଉ ସେନ କଥା ନେଇ ହେଲେ ବି ତ ଭଲ ଲାଗେନି, ଭାତ ବି ହଜମ ନି ହୁଏ ଆମର, ବୋଲେ କେନି ଭାଇ ବହିନମାନଙ୍କର କଥା କି ରଖୁଇନେ।
0: ହଇ ଦାଦା, ତ ଚାଷୀ ଭାଇ ବହିନ ମାନେ ଆଜି ଆମେ ଜଣେ ନାନୀଙ୍କର ସାଙ୍ଗେ କଥାବାର୍ତ୍ତା ହେମା, ତ ଚାଲ ତାଙ୍କର ସାଙ୍ଗେ କଥାବାର୍ତ୍ତା ହେବାର ଆଗରୁ ତାଙ୍କର ପରିଚୟଟା ଜାଣିନୁ। ତ ନାନୀ ଜୁହାର।
2: ଜୁହାର।
0: କିସାନ ବାଣୀ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଆପଣଙ୍କୁ ସ୍ୱାଗତ।
2: ଧନ୍ୟବାଦ।
0: ଆପଣଙ୍କର ପରିଚୟଟା ଦଉନ୍।
2: ମୋର ନାଁ ହଉଛେ ସରସ୍ୱତୀ ଲାକ୍ରା, ଆମର ଗାଁ ନାଁ ହଉଛେ ଲାଇନ ଆଉ ବ୍ଲକଟା ହେଲା ରାଜଗାମପୁର।
0: ତ ନାନୀ, ଆପଣ ପଢାପଢି କେତେ ଦୂର କରିଛନ୍?
2: ପଢାପଢିଟା ହେଲା ମେଟ୍ରିକ ଯାଏ ପଢିଛେ।
0: ତ ଆକେ କାଁ ଜାନି ପଢ଼ଲେ? ଆଉ
2: ଆକେ କହବାର କେ ମା ବାପା ବି ଟିକେ ପଢା ପଢିଥିଲେ, ଚେଷ୍ଟା ନି କଲେ, ମଜୁରି ବୁତାତି ଲାଗିଥିଲେ, ଆଉ ତାର ଲାଗି ବି ପଢି ନି ପାରଲୁ।
0: ଘରେ ଅସୁବିଧା ଥିବାରୁ ଆପଣ ଆଗକେ ପଢି ନି ପାରିଲେ ନି କାଁ?
2: ହଇ।
0: ତ ଆପଣ ବାହା ସାହା ହେଇକିରି ଲାଇଙ୍ଗା କେ ଆସିଲେ ଟା କେତେ ବର୍ଷ ହେଲାନ?
2: ହେଲାନ 15-16 ବର୍ଷ।
0: ତ ଆପଣ ଏନେ ଆସିଲା ପରେ ଚାଷବାସ କରିକା ଯେ ଶିଖିଲେ କି ମା ବାପା ଘରେ ବି ଚାଷବାସ କାମରେ ସାହାଯ୍ୟ କରୁଥିଲେ?
2: ମା ବାପା ଘରେ ସବୁ ଧାନ ଆଉ ଗହମ ଚାଷଟା ହଉଥିଲା, ସେତିକି ଖାଲି ଚାଷବାସଟା ହଉଥିଲା, ଆଉ ସେ କୁଲୁତ କୁଲାତ ଟିକେ ବୁଣୁଥିଲେ। ଆଉ ଏନେ ଆସିଲା ପରେ ଡାଲି ଚାଷ, ଡାଲି କହିବାର କେ ରାହେଲ ଚନା କେସରା ବୁଟରା ସବୁ ଏନ୍ତା ଚାଷବାସ ଏଠି ଆସିକିନା କରଲୁ, ଆଗରୁ ବି କରୁଥିଲେ, ଆଉ ଆସିକିନା ଦେଖଲୁ, ଫେର ଜାଣିଲୁ ଫେର କି ସବୁ ଡାଲି ବି ଚାଷ କରାଯିସି କହିକିନା ଆମର ସେଗ୍ରାରେ ତ ନେଇ କରୁଥିଲେ, ଏଠି ଆସିକିନା ଆମେ ଦେଖଲୁ ଆଉ ଜାଣିଲୁ, ଆଉ ଆମେ ବି ଚାଷବାସରେ ଲାଗଲୁ।
0: ତ ଯେତେବେଳେ ଆପଣ ଆପଣଙ୍କର ମା ବାପା ଘରେ ବି ଚାଷ କାମରେ ସାହାଯ୍ୟ କରୁଥିଲେ, ତ ଏନେ ଆପଣଙ୍କୁ କିଛି ଅସୁବିଧା ନି ହେଇଥିବା ନି କାଇଁ?
2: ହଁ।
0: ତ ଚାଷବାସ ଛଡା ଆପଣ ଅଲଗା କେନ୍ସି କାମ ବୁତା ବି କରସନ୍ କି?
2: ଅଲଗା କେନ୍ସି କାମ ବୁତା କହିବାର କେ ମଝି ମଝିରେ ହେନ୍ତା ମଜୁରୀ ବୁତା ବାହାରସୁ, ଆଉ ଅଲଗା ହେନ୍ତା କାମ ନେଇ କରବାର ଘରେ, ହେନ୍ତା ଫେନ ଗଲା ବର୍ଷନୁ ଟିକେ ଛତୁ ଚାଷଟା ଟିକେ କରସୁ, ବାରି ଝାରିରେ ଯାହା ଶାଗ ପନିପରିବା କରସୁ ଖାଇବାର ଲାଗି, ଖାଇସୁ ବି, ଆଉ ବେଶୀ ଟିକେ ହେଲା ହେଲେ ବିକ୍ରି ବଟା କରସୁ।
0: ତ ଏଇ ଯେନ୍ ଶାଗ ପନିପରିବା ସବୁ ଯେନ୍ ଲଗଉଛନ୍, ସେଟା ବିଶେଷ କରି କେନ୍ କେନ୍ ପନିପରିବା କି ଶାଗ ପତର ସବୁ ଲଗେଇଥିସନ୍?
2: ଏନ୍ତି ଭାଜି ଶାଗ ଗୁରା, ପାଲଙ୍ଗ ଶାଗ, ବିମ ଆଉ ବିଲାତି ଗୁରା, ମାଖନ, ବାଇଗନ।
0: ବେଲେ ଆପଣ ନିଜର ଖାଇବାର ଭର ଲଗଉଛନ୍ ନି କାଇଁ?
2: ହଇ।
0: ଯାହା ଅଟକା ହେଇଯାଉଥିବା ତ ଆପଣ ଆପଣଙ୍କର ଆଖର ପାଖର ପଡୋଶୀ ମାନଙ୍କୁ ବି ଦେଇ ଦଉଥିବେ କିମ୍ବା ବିକ୍ରି କରି ଦଉଥିବେ?
2: ଦେଇ ବି ଦଉ, ଆଉ କାକେ କେନ୍ତା ବିକ୍ରି କରୁ।
0: ତ ଏଇ ଯେନ୍ ଆପଣ ଚାଷ କରୁଛନ୍ ଟିକେ ଅଛେ, ହେଲେ ଜଳସେଚନ କରବାର ଲାଗି ସେନ୍ତା କିଛି ସୁବିଧା ଅଛେ କି କେନ୍ତା?
2: ଜଳସେଚନ ଲାଗି 2021-22 ରେ ହେତା ସୁବିଧାଟା ଥିଲା, କିନ୍ତୁ ସେଟା ବି ଏଖେନ ଏ 2023 ନୁ ଆଉ ସେଟା ନି ଆସିଲା ପାଣିଟା।
0: ତ ସେତେବେଳେ କାଣା ସୁବିଧା ଥିଲା ଆଉ ଏଖେନ କାଣା ଅସୁବିଧା ହେଲା?
2: ଏଖେନ ଲୋକ ଭାବୁଥିଲେ କି ମଝିରେ ତ ସେରସ ସବୁ ଆଗରେ ଚାଷ କରୁଥିଲେ, ସେରସ ଚନା ଚୁନୁ ସବୁ ଚାଷ କରୁଥିଲେ, ହେଲେ ସେ ଗୋରୁ ଗାଈ ବି ଛାଡି ଦେସନ୍ ବେଲେ ବନ୍ଦ କରି ଦେଇଛନ୍ ଏଖେନ ଚାଷବାସଟା। ହେଲେ ଜଳସେଚନଟା ଦେଇଥିଲେ ଏ ବର୍ଷ ଚାଷଟା ସମସ୍ତେ କର୍ମା କହିକିନା ଭାବୁଥିଲେ, ହେଲେ ସେଟା ତ ବନ୍ଦ ହେଇଗଲା ବେଲେ ଆଉ ଏ ବର୍ଷଟା କିଏ ଚାଷବାସ ବି ନି କରି କିଏ କେନ୍ତା ଟିକେ ସେର ଶ୍ୱଶୁର ଶାଶୁଣୀ ଥିଲେ ସେଟା ବି ପାଣି ଅଭାବ କିମ୍ବା ଗାଈ ବଳଦ ବି ଚୋରି ଦଉଛେ।
0: ତ ଯେନ୍ ଜଳସେଚନ ସୁବିଧାଟା ଦିଆ ହେଇଥିଲା ସେଟା କେନ୍ ପ୍ରକାର କେନାଲ ବୋଲା କି ଅଲଗା?
2: କେନାଲ ନୁହେଁ, ଏ ନଦୀରୁ ପାଣି ଟଣା ହଉଥିଲା ସେଟା।
0: ତ ଏଛେନ ଆପଣଙ୍କ ଏରିଆରେ ଆଉ ସେ ପାଣିଟା ନି ଆସବାର?
2: ନି ଆସବାର, ସେଟା ମଟର ମୁଟାରଟା ଖରାପ ହେଇଗଲା ବୋଧେ।
0: ତ ଆପଣ କହୁଥିଲେ ଯେ ଛତୁ ବି ଚାଷ କରିଥିଲୁ ଗଲା ବର୍ଷ ବୋଲି, ତ ସେଟା ଥଣ୍ଡା ସିଜନରେ ଖାଲି କରସନ୍ କି ପ୍ରାୟ ଟାଇମ କରିଥିସନ୍?
2: ପ୍ରାୟ ଟାଇମ ନୁହେଁ, ଏଟା ପାଳ ଛତୁଟା ଫେବୃଆରୀ ମାସରୁ ଅଗଷ୍ଟ ମାସ ଯାଏଁ ହେଇଥିସି। ହେଲେ ଏଖେନ ତ ଖରାଟା ବେଶୀ ପଡି ଯାଇଛେ ବୋଲେ ଟିକେ ବର୍ଷାଟା ଟିକେ ପଡୁ ଆଉ କର୍ମା ଭାବୁଛୁ।
0: ତ ଇ ଯେନ୍ ଗଲା ବର୍ଷ ପହିଲା କିରି କରିଥିଲେ କି ତାର ଆଗରୁ ବି କରି ଆସିଛନ୍?
2: ଆଗରୁ ନି କରି, ଗଲା ବର୍ଷଟା ଆମେ ଟ୍ରେନିଂ ନେଇକିନା କରଲୁ।
0: ତ ଇ ଯେନ୍ ତାଲିମଟା ନେଲେ ସେଟା କେନେ ନେଇଥିଲେ?
2: ଆମର ଲାଇନ ପଞ୍ଚାୟତରେ ହିଁ।
0: ତ ସେଟା କେନସି ସଂସ୍ଥା ଆଡୁ ଦିଆ ହେଇଥିଲା କି କେନ୍ତା?
2: ଷ୍ଟେଟ ବ୍ୟାଙ୍କ ତରଫରୁ, ଷ୍ଟେଟ ବ୍ୟାଙ୍କ କାର୍ସିଟି ତରଫରୁ।
0: ତ ସେଟା ମାଗଣାରେ ଦିଆ ହେଇଥିଲା କି?
2: ହଁ,
0: ଯେତେବେଳେ ତାଲିମ ନେଲେ ସେତେବେଳେ ସେନ୍ତା କାଣା ସୁବିଧା ସୁଯୋଗ ସବୁ ଦେଇଥିଲେ?
2: ସୁବିଧା ସୁଯୋଗ କହିବାର କେ, ହେନ୍ତା ଶିଖି ଯାଉଥିଲୁ ବେଲେ 10ଟା ଯାଏ ଯାଉଥିଲୁ, ସେଠି ନାସ୍ତା ପାଇନାଗରେ କରଉଥିଲେ, ତାପରେ ସେ ମ୍ୟାଡମ ସାର ମାନେ ଆସୁଥିଲେ, ସେ ଚାଷ ବିଷୟରେ କିଛି କଥା ବୁଝଉଥିଲେ, ବ୍ୟବସାୟ କେନ୍ତା କରାଯିବା, ବ୍ୟବସାୟଟା କେନ୍ ପ୍ରକାର କଲେ ସେଠି ଲାଭ ହେବ, ସେ ସବୁ ବିଷୟରେ ସବୁ ପାଠ ପଢା ହଉଥିଲା। ଆଉ ଏକଟା ବେଳେ ଭାତ ଦଉଥିଲେ ସେଠି ଖାଇବାର ଲାଗି, ଆଉ 4ଟା ଯାଏ ଆମେ ରହୁଥିଲୁ ଆଉ ଛୁଟି କରୁଥିଲେ।
0: ତ ଯେତେବେଳେ ଆପଣ ତାଲିମଟା ନେଇ ସାରିଲେ ସେତେବେଳେ ଆପଣ ମାନକେ ସେମାନେ ଯେନ୍ ଛତୁ ଚାଷ କରବାର ଲାଗି ଉପକରଣ ମାନେ ମାଗନାରେ ଦେଇଥିଲେ କି କେନ୍ତା?
2: ହଁ।
0: ତ କାଣା କାଣା ଦେଇଥିଲେ ସେତେବେଳେ?
2: ସେତେବେଳେ ଅଧିକା କିଛି ନି ଦେଇ, କିନ୍ତୁ ଗୋଟେ ଯୋଡ଼େ ଖାଲି ଏନ୍ତା ମଞ୍ଜି ଦେଇଥିଲେ, ଛତୁ ମଞ୍ଜି ଦେଇଥିଲେ, ଆଉ ସେଟା ବି ସୁନ୍ଦରଗଡ଼ ନେଇକିରି ଯାଇଥିଲେ, ସେଠି ଆମକେ ପରୀକ୍ଷା ଲେଖାଲେ, ଆଉ ସେନେ ଛତୁ ମଞ୍ଜି ଦେଇଥିଲେ ଆଉ ସାର୍ଟିଫିକେଟ ମଧ୍ୟ ଦେଇଥିଲେ।
0: ତ ଇ ଯେନ୍ ଛତୁ ତାଲିମଟା ନେଲା ପରେ ଆପଣ

শ্রোতাবন্ধু প্রচার কলু কিষাণবাণী কার্যক্রম আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী রাউরকেলা কেন্দ্রর স্টুডিও ঘটির সময় বর্তমান রাতে আটটা এবে আসন্তু শুনিবা হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম সিনে সঙ্গীত। সিনে সঙ্গীতের প্রথমে শুণন্তু ফিজা কথাচিত্রর গীতটি কণ্ঠদান করেছেন অলকা ইয়াগ্নিক এবং উদিত নারায়ণ।

শ্রোতা বন্ধু, এই গীতটি সহিত শেষ হল আজির সিনে সঙ্গীত কার্যক্রম। আপন মানে কার্যক্রম শুণুচার আকাশবাণী রাউরকেলা কেন্দ্র। পরবর্তী কার্যক্রম শুণন্তু সমাচার দর্পণ, রিলে করুছু আকাশবাণী কটক কেন্দ্র।

0: শ্রোতা বন্ধু, এই গজলটি সহিত শেষ হল আজির গীত এবং গজল কার্যক্রম। আপন মানে কার্যক্রম শুণুচার আকাশবাণীর রাউরকেলা কেন্দ্রর।
1: মন কি বাত হ্যায় জন জন কি সবই কি কুছ আপনি সি সংঘর্ষো কে কুছ কিসসে কাহানি কুছ সফলতাওঁ কি অনকহি বিরাসত কি উম্মীদে নয় ভারত কি। মহিনে কে আখরি রবিবার কা রহতা হ্যায় ইন্তজার মলিয়াচল কে আঞ্চল সে বিন্ধ্যাচল কে আঙ্গন তক ব্রহ্মপুত্র কে ঘাট সে হিমালয় কে বিস্তার তক হোতি হ্যায় মন কি বাত প্রধানমন্ত্রী কে সাথ। তো শুনিয়ে ইস মহিনে 31 মই সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী দূরদর্শন কে সবি চ্যানেলো আর প্রসার ভারতী কে OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর। ইসকে আলাদা আকাশবাণী আর দূরদর্শন কে ইউটিউব চ্যানেল আর প্রসার ভারতী কে অ্যাপ নিউজ অন এয়ার আর OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর সজীব প্রসারণ লাইভ স্ট্রিমিং কে মাধ্যম সে ভি। তো ইয়াদ রাখেন রবিবার 31 মই সুবহ 11 বজে মন কি বাত।
0: আকাশবাণী রাউরকেলা লোকগীতর কার্যক্রমে আজ শুণন্তু পালা পরিবেশন করেছেন চন্দ্রশেখর বেহরা এবং সাথী।

মাছ আজ্ঞা গর্ভ ধীরে ধীরে বড়া লাগুছি পিলা মানে বর্তমান আধুনিক যুগরে আমার সরকার জননী ও শিশু সুরক্ষা যোজনার আমার গর্ভবতী মহিলা মানুষ অনেক যোজনা সে করছেন যেতবে মা মানকর গর্ভ পাঁচ মাস হয়ে যাচ্ছে আজ্ঞা অঙ্গনবাড়ি যাই পঞ্জীকরণ করছেন গর্ভ আহে দিনর আজ্ঞা লৌহ বটিকা খাইবা সরকার মাগণারে যোগাই দেউছেন হে সময়ে পোলিও পিসিজি ধনুষ টঙ্কার ইঞ্জেকশন মা মানে নেউছেন মাগণারে আজ্ঞা সরকার এই সব যোগাই দেউছেন তেণু রাজা মধ্য সমস্ত যোজনা আরম্ভ করিদেলে সমস্ত রাণীঙ্কর সুবিধা করিদেলে এইপরি ভাবরে আজ্ঞা রাণীঙ্কর গর্ভ দশ মাস দশ দিনরে পূর্ণ হইগলা আর শুভ মুহূর্তরে রাণীঙ্ক গর্ভরু জন্ম।